0: bij Vahon Hindustani Radio.
1: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. In het Belgische Buggenhout is vanmorgen rond 7:15 een trein op een kleine schoolbus gebotst. Er zijn meerdere doden gevallen. De burgemeester meldt dat de bus de overweg opreed terwijl de slagbomen gesloten waren. De circa 100 treinpassagiers zijn geëvacueerd en opgevangen in een brandweerkazerne. OpenAI-topman Sam Altman stelt dat AI minder banen voor hoger opgeleiden heeft gekost dan vooraf werd gevreesd. Altman erkent dat AI een steeds actievere rol speelt in veel sectoren, maar benadrukt dat een menselijk deel van banen vooralsnog niet wordt vervangen. Dat zei hij tijdens een conferentie van de Commonwealth Bank of Australia. Gemeenten en provincies vragen het Rijk om meer geld voor onderhoud en vervanging van infrastructuur zoals wegen, bruggen, sluizen en kaders. Zonder extra middelen dreigt Nederland te kampen met langdurige afsluitingen en ernstige bereikbaarheidsproblemen. Dat blijkt uit een rapport van adviesbureaus Arcades en Berenschot, gepresenteerd door de VNG en het IPO. Het aantal megastallen in Nederland is in 4 jaar tijd met ruim 10% gestegen naar 1095. Tegelijkertijd daalde het aantal veebedrijven met 16% naar minder dan 20.000. In die megastallen verblijven momenteel 14,7 miljoen dieren. Dat blijkt uit een onderzoek van Wageningse onderzoekers in opdracht van Wakker Dier. En dan het weer. Vanmiddag draait de wind naar het noorden en neemt die iets in kracht toe. Daardoor koelt het in het noorden van het land wel af. In het zuiden blijft het nog lang warm. En de temperatuurverschillen zullen vanavond in noord en zuid gaan oplopen. En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
2: Har kaam ke liye, har advertentie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai, aap jaiye hamara website hai aur hamara email hai info@fahonfm.nl. हर एक एडवर्टाइजमेंट हर एक काम के लिए आप डायल कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक अब टेलीफोन नंबर 07736522447 मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
3: Nirbhar karta hai ki hum usko kaise jiye.
4: तो हमारे पुरखों जो इस समय ये कार्यक्रम को सुन रहे हैं, क्योंकि जिस प्रकार से हमने कहा कि लाइफ खत्म, तो वो डर गए होंगे।
2: तो दोस्तों, आप जानते हैं, प्यार भरी गीतों की बहार प्रोग्राम आज फिर हमारा शुरुआत है। कुछ नई नई, कुछ पुरानी पुरानी और कुछ मीठी मीठी, स्वीटी स्वीटी, और यानी कि शेर और गाना भी आप लोग को हम सुनाएंगे दोस्तों। कि कहते हैं कि मोहब्बत किशोर, मोहब्बत किशोर नहीं सिर्फ एहसास होना चाहिए, मोहब्बत किशोर नहीं सिर्फ एक एहसास होना चाहिए, और हमें जिनसे प्यार है बस उन्हें पता होना चाहिए। हमारे प्यारे सुनने वालों, आज कुछ कॉमेडियन यानी कि कुछ चुटकली शेर भी आप लोग को हम आज बताते रहेंगे। कि छोटे छोटी सपने हैं मेरी, अरे छोटी छोटी सपने हैं मेरा, छोटी सी है आशा, पूरी दुनिया पर हुकूमत हो मेरी, बस इतनी है अभिलाषा हमारे दोस्तों। तो हम चाहते हैं बारिश बन जाना, बारिश बन जाना, एक गीत की ओर आओ मिलकर बस सुना जाए।

inspecteur Joachim beschuldigd na Carilla Dostoma. Het is vrij logisch. Zoveel waarde in je huis, is dat wel verstandig, inspecteur? En hoe komt die Joachim Media Surinamke? Chupcha baithe bhaiya una jahe khoje ke inspector tor gharon mein itna cheez mila chori bhai kahan paaye rahi sab cheez unte wo aur kitna tor salaar hai se dat su se dekho bhaiya yahan khai ke piche churi ke bhokawal hoi ge bhaiya bhai bhai khai ke piche churi ke bhokawal hoi ge he to aaj hamare desh mein khai ka na hai ka bhaiya ki khai ke piche bhai bhai apre ve jaan maar dewe he aur churi bhokawal kar lewe na ne dosto तनिया बताई गई है का बाका पासी वेख कहीं पे दुई भाई भैया अपरे में लड़ ले से एट मोन ने इन स्टेक परते बोले तुन एस एस दैट वे कर दे बोले से ब्रूर ओम एटन हाथ खफरा और बोले एगो भाईवा खाइक मांगी से एगो भाईवा ओके वेखर करी से Werd kaboos in de richting. Hij vernieling bij de woning van zijn broer. Ook een ghar ur ture laga lega. Op kersmen bord shut. Sabaskade kar die ze khaik ke piche bhai. Ook een khaik na raha. Op bole hega vervolgens naar buiten. Waar na de situatie escaleerde. Op woorden wisseling itra bhail hai. Haat, haat se lalne mate. Kusti bhail hai. Te ego bhaiya. Churi dhalle raha. Apan je bhe. Nikar ke ikwa bhaiwa ke dui nahi. Pel de ise bhai. Met een stuk houdt op het hoofd te slaan. Of wil hij handelen omdat hij geen eten kreeg. Beide broers zijn na afstemming. Als doen ook een pakkerke liggen. Toen hier bhai bhai ke na hoi. Zijn naam is bhaiya. Khai ke piche. Jaan lele hai. Ja ka bole hai ga. Laathi se maare hai. Chhudi lewe to ka hamar desh mein Suriname mein. Khai ke na rehge ka dosto. Ki janta. Admi loon aise lade hai. Khai ke piche. Dit is toch bala. Belachelijk mensen, dit is heel erg belachelijk. Op de koop, hij hier bij betaald gegeven. 20 baris ke jahal paai se ek admi, 20 baris ke jahal paai se. और बताई गई है का मन क्रेक 2024 दूर लग स्टेक पस्तीक पड़ते ना हेल्प खरूप मुदर बे वोनिंग ओवरफॉल तो यहां मैवा के वोनिंग ओवरफॉल हो रहा फरदाखते को ट्विंच एल हैगा ओकर नाम बा क्वाइकी भैया बे नाम है बोले हैगा 20 बरस का वेल का वोनिंग ओवरफॉल के जगह पीर पॉइंट वेख के बात जी थे और बोले द ओएम जो रहा बोले फलीदक एक बोले हैगा 19 अप्रैल 2024 में drie gemaskerde gewapende mannen drongen toen een woning binnen en overvielen de aanwezigen. De situatie liep fataal af toen een van de slachtoffers reageerde op het hulpgeroep van zijn moeder, die als eerste door de aanvallers werd beklaagd. Ego hulp op een maïse mangise, was ook eens een churi bong deze bhaiya. Ja, wat eigen uit de strafrechtelijke onderzoek blijkt dat L het slachtoffer de dodelijke mestiek heeft toegebracht. De man hielp zich daarna langs steen, schuil voor de politie. Look andra, bakje brokopondo me jij, ik zeg van ook een pakalise. Bij die wedstrijd gaf hij een valse naam op en verzette hij zich tegen de westdienaren. Maar ik keer geschulden heeft gemaakt van een gekwalificeerde dood. Het opgeven van zijn valse naam. Toen ik pakker kiesje paai, bankerina, biesbriske saja paai ze. Ik vind dat de 20 jaar te weinig is voor deze persoon. Hij moest het meer krijgen, toch mensen? Daar gaat het om op de code toe. SLM Ketoria, Pia Aile, Bahia. Kantonrechten 20 mei ke aur wahan pe kai mila ke pakad ke band kari se jama bataye gaye hai 500 kilo cocaïne ke bare mein SLM ke bare mein bhaiya de drugs werden aangetroffen in de ruimte achter de cockpit van het toestel van Surinaamse luchtvaartmaatschappij SLM jo nam be batao tre iala bhaiya jahan pe us ke boor computer se bhaiya jo plane wa udave hue go khafar cheez bhai de wahan pe le aaye ke cocaïne 500 kilo dhare raha de raadsman van de verdachten AO en OZ diende daar opnieuw verzoek in tot opschorting voor de vrijheidsbenemende maatregelen onder voorwaarden bhaiya ab ikar bare mein kaise hoga kaise nahi hoga aap log ko hum jarur batayenge
अब देखो भैया वे ओ इम्बोला इबोला प्राग भेल है रिपब्लिक डेमोक्रेसी से रिपब्लिक गोंगो में कोंगो में भैया उगांडा में जहां पे 220 आदमी मर गए है हसोंथेज वर्क नेमर्स जिसे इंदर हार्ट बेस फेस्का बोले है फेस्का बोले फरीनिकिंग फन इकोनॉमी से इन सुरीनाम बोले हम लोग के देश के कर्जा जो रहा बोले 700 मिलियन और ज्यादा हो गए है फोल्कद ऑर्गेनाइजेशन जो टोटल स्कूल नहीं 4.1 मिलियर्ड एंड यूनिट 2025 में रहा अब चढ़ के हो गए 4.8 मिलियर्ड पर एंड मार्च 2026 में omgerekend Surinaamse dollar gaat er om een stijging van 154,8 miljard naar SRD 180,7 miljard. De cijfers zijn opgenomen in editie van 69 van Economische Blad van VES, waarin de vereniging een analyse maakt in de schuldrapportage van 25. To Simon blijf maar, kardja lewe lewe lewe lewe lewe lewe. Oh, maar dit pelaige, pelaige, pelaige, pelaige. तो ये बात है भैया यहाँ पे बेल्जियम में एगो बड़का अरेडिंग भैले एगो स्कूल बस एगो ट्रेन से भाई वहाँ पे मंगलवार के स्कूल बस आन खरीद ऑफ स्पोर वे ओवर ट्रेडिंग ओवर खांग सॉरी मेंसे मेरे ऐसे तो फन बस सही ओमकोमन मेंसे बहुत बहुत दुख के बात है तो ये बात है हमारी जनता और यही से हम अपना समाचार को आज खत्म करेंगे हमारे यारो सुनने के लिए बहुत बहुत धन्यवाद हमारा तुम्हारा मुलाकात फिर मिलेंगे राम राम नमस्कार जॉनी नंबर वन है हमारा नाम

सुनने वालों, यहाँ से हम आपको बहुत प्यार के साथ स्वागत कर रही हूँ। आप सुन रहे हैं फाउन हिंदुस्तानी रेडियो और यहाँ से प्रोग्राम चल रहे हैं ज्योति का प्रकाश। तो दूसरा भाग में हम आपको ये बताएंगे कि विद्या के बारे में, विद्या यानी कि कैनस। आज कैनस हैव फन इट्स देन हैप्पी एर वेट फन। Kennis kun je over verschillende onderwerpen verwerven, zoals kennis der natuurkunde, taal en handel. De kennis die je op school opdoet, is vooral maatschappelijk kennis. Als je hard genoeg studeert, kun je een diploma behalen en werk vinden. Deze vorm van kennis is dus nodig om je gezin in het levensonderhoud te voorzien. De kennis die je krijgt door het bestuderen van de heilige geschriften is kennis om onderscheid te kunnen maken tussen goed en slecht. Ook helpt ze je de juiste beslissing te nemen op je levenspad. Deze vorm van kennis is dus belangrijk voor je levensinrichting.